0: Ta kirangi yisab karnaan guu yu menchi kirangi singe lingi zong uchishna rona.
1: Lasi, pati shakshu chiya tsabe shugula, ta mingme lu ya di kaya chenpo shiburi.
0: Nasi.
1: Ta mingme di amji ki shisha amji kandre silu sinne di ge yinji minji amji kala nyanche lu ya di kaya chenpo shiburi sha.
0: Nasi.
1: Ta neba kaji ki sosu rangna kangsha cheche, ta titirin shoge lube soraji la guanda ma lube soraji, yanji mena gomu nyaga la mewki mingme den zuma lube soraji esona, nyanga jabiya ta di ge ganga shuk chenpo shiburi sha. Kāngi sāna ngāngzō yōki pachib ki māgā tī gyūbē kāng lā chī gyab gyō sōng zā gyūbā sōy bā jitān chā na tawā sōm zā jī gugī. Tī kienbē māgā tī sōy yā gyūn rīngu sōng zā mīngmē tī gyūn rīngu lū gu chī gri.
0: Lēsē.
1: Tā mīngmē lū chābē shū gu lī zāng zā chī yā ki tōl. Tēne gyagū jībū kī yā sōrō, gōjā pū yā sōrō tān tīndrē, mī lī pūpū tān yā sōrō tīndrē, jē nā gyū wā mā rī.
0: Lēsē.
1: Tā tē sā ngāngzō māng chē tī māgā chūng wē kī tān drilib. ওকে তি
0: সুনান
1: জাজু চি জো সংজা তা দিল চিমপ জি ইয়া মারি মাগাদি মাগা চুনজু ইনে চিমপু মেবে কিয়েঙ্গি ফুবু দাং চেসোন মাগাদি পাচু জুরকা চিনসোন মাদি বাকশা তে জুরি মাদি বাকশা তে সোন মিগি চুদি গে টেনদে নিঙ্গা জে বিয়া তা দিকে চা জোয়া তা দিকে গাঙ্গা দিইন্দু জানে ইনজি মিনজি মিংমে লুয়া ইয়া উচেন লুয়া মি ফুবু দাং ইয়া মেম্বা Tene lakwa tu buku chunju bamba la nyaa dinte sheso na buku lakwa te su ta di yangsi yungu duka.
0: Lese, lese.
1: Lakwa te na ne shakchwe shechwa mi de te tuki. Kienbya ki yinji minji ta buku chunju ta dinzu suan che goya. Dike ke chepo shibu resha.
0: Lese, lese. Ta tukyu amji lakwe tre nambi suanmen di yao lu na ya, shumala?
1: Ril.
0: Tukyu takda lu na ya, ta khaji tenda chenpa ta khaji lu dine ya. Tē tsam ki nāwa mā tāyā tīndrē rīdō wā.
1: Nāwa mā tāyā mā lūpa chē tīndrē chē kī tūgā.
0: Lēsē.
1: Tēnē sē chū yuk tōla yī na. Tēnē nī shō tā, lūk shē tā, tā cawā kī rī kī tī kē tsēm kō yā, kē chē pū rī shā.
0: Lēsē.
1: Shē lūk shē tā tēn tsō chū yuk sūna cawā kī sūng tū tsā nē, mā kā lā ngiāng kā kia piyā tā, tī kē kāng kā tī chē tū kū tūgā.
0: Lēsē.
1: Tēn shō tā kā chī yā, kū tsī kī rī sūng tū tsā nē, nyē shā kio sūng tū tsā nē, yā mā lā, yā sū yā lā, yā kwa kīn tū kū tūgā.
0: Lēsē.
1: Tī kīn bē kī tēnē, shē lā tsēm kō yā tī kē, kē chē pū rī shā lā.
0: Lese mchila. Taka nanzu mchila ka shakchu nanzabe jila singa nangi ta yisam naya di na tega shakchu ki penche da jiwa shuk chenpo yudu rwala. Tewe yansa topo sonzaan ta maga soya ki teli nele te zamki ta gyokbo yomari rwala. Nansi ta dubi na chungse teri yori rwala jila. Ta tenche sonzaan shakchu nanzabe jila jingne sume taka nanzu mingme dizu yaoje lu naya ta nene ina taka nanzu seju toli ya tona naya rwala. Ta tukyung nanzu mine tamche sene yinsa ta tenche ki kagyun yor rwala. Tengzhe sonza da sechue di ne hachang ki kye chenpa yinya. Ti ming yin dang na zu cha juu ngui ne shubi na jala jibu ki ma na ya thang rwa la. Da ki ye gu gu tengzhe ma na ya.
1: Dawa sum ringa jik ma ka sui sui bado zem goya di ta kye chenpa shibu resha.
0: Lese lese.
1: Akwa tu tando ka jik genkwa chapsan gengbu chi du zane shuk gyab di che su na. Teni mi na lo cha shu ya da di ge ganga di chik duwa. A tu san ma lo chenpo jie me za. Ya ma ka di baksha ti ya ka che jo ya yue zang. কোকে সুনচিয়াতি লাগবাতু দিছে কুগি
0: আ লেসে লেসে চিমবু দি মেজা দা মিমা ওজিকে নং চুনশোয়া গিনি গো তোয়া মিমা ওজিকে তু নালে চিমবু মিনদুস গোনজে পুবু দা না ইয়া
1: দা ইয়া দা দিকে কাজিক তেনে কাজিক দা গানজো মাসা চাস চেবরুয়া ইয়া সুই মিনদু জানে সাবরা লান জু দুগা
0: জি জি
1: দা কাজিক গেনগো কাজিক সাবরা লং গি সাম দা মাতি নসুস শিরা মে তুই জানে তেন পুবু দা ইয়া দা দিকে গাঙ্গা দিছে দুগা তেনে জাংজা না ইয়া
0: নেসে
1: তনানা গোয়া দি
0: তমি থাকল চি না ইয়া দা দিনজে রবা নম কিউ তা চা দি ইয়াং সা জুই না
1: ইয়াং সা জুই না তেনে জা তা কচি জুই চি দু জানে নম কিউ গুগু চেন নি জুই আ মেম বা ইয়া কি কি চেন তা জাগা নাং লো লো জুই বেস তমি না লো ইজ দা তেন জু জুই সো না মা দি সুই মে দু জানে ইয়া নিং গা কে বিয়া লা দি গ্যা চা দি ইয়াং তো দু গা নিং গা কে তা কা দা মেম বে কি লব দি কে ইন জি মিন জি লাগ লেন তা ইয়া তা কে চেম শি বু রে শা
0: লেস লেস Ta minga na lo shakchun naan chabi ne kiraan paa teje mebe gulab nang shin chubiaa di tiwe kheche uri rwaan jila. Lese lese. Sengke nam tso, jenji mingni naang simgi gulkung dabi yinbe changme tila songgyab thang lao kaba nyung tsam dene luk tui ngang mikpe junan gu chenggui ne shu yin la. Sangnam 那么林杰宁最里前先去那玩您他不能推荐那徐君仪林杰宁讲过
2: 中的彪你打了对吗？
3: 已经你妈在家。
2: 中国鬼真有干呢。